0: ভাইটি ভণ্টিহঁত, আজি তোমালোকে এটি উৰিয়া গীত শিকিবা নহয়? এই গীতটি এটা ভজন, যিটো লিখিছে কালিন্দী চৰণ পাণিগ্ৰাহীয়ে। কোনে লিখিছে? এতিয়া তোমালোকে গীতটি লিখি লোৱা।
1: ডাকিবি তোমাকো,
2: ডাকিবি তোমাকো,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম,
1: কেউ নাম ধরি,
2: কেউ নাম ধরি,
1: ডাকিবি তোমাকো,
2: ডাকিবি তোমাকো,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এইটো হল গীতটোর স্থায়ী। এতিয়া প্রথম অন্তরাটি লিখা,
1: আলোক তোমাকো,
2: আলোক তোমাকো,
1: নপারে দেখাই,
2: নপারে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে,
1: আলোক তোমাকো,
2: আলোক তোমাকো,
1: নপারে দেখাই,
2: নপারে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে,
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে,
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে।
0: এইটো হল প্রথম অন্তরা। ইয়াৰ পিছত লিখা এতিয়া দ্বিতীয় অন্তৰা।
1: লুহ হৈ তুমি,
2: লুহ হৈ তুমি,
1: ঝৰি পড় পৰা,
2: ঝৰি পড় পৰা,
1: কেতে নয়নৰ কোণৰু,
2: কেতে নয়নৰ কোণৰু,
1: লুহ হৈ তুমি,
2: লুহ হৈ তুমি,
1: ঝৰি পড় পৰা,
2: ঝৰি পড় পৰা,
1: কেতে নয়নৰ কোণৰু,
2: কেতে নয়নৰ কোণৰু,
1: হস হৈ পুনি,
2: হস হৈ পুনি,
1: ফুল পৰি ফুট,
2: ফুল পৰি ফুট,
1: কেতে যে নরম অধৰু,
2: কেতে যে নরম অধৰু,
1: হস হৈ পুনি,
2: হস হৈ পুনি,
1: ফুল পৰি ফুট,
2: ফুল পৰি ফুট,
1: কেতে যে নরম অধৰু, কেউ নাম ধরি,
2: কেউ নাম ধরি,
1: ডাকিবি তোমাকো,
2: ডাকিবি তোমাকো,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এতিয়া আমি গীতটি শিকিম। এটু গান খেমটা তালর ছয় মাত্রাত আছে। তালটো কেনেকুয়া প্রথমে শুনি লওয়া।
1: এক দুই, এক দুই, এক দুই, এক দুই, এক দুই।
0: এতিয়া গীতটো শিকি লোৱা।
1: কেউ নাম ধৰি ডাকিবি তোমাকো, ওৱান টু থ্ৰী ফ'ৰ।

0: পাদ পদ্ম মহারন্ধ মধকুড়ি শ্রীমতী ধনেশ্বরী আইদেবী শরণার বিন্দে শত সহস্র কোটিবার দণ্ডবত প্রণাম পরং প্রার্থনা ইহি যে
1: মাকে যেন মরম করে খেতেলিত হুয়াই দি মূর্তি পিহি গাইছে কান খোয়ার পদ মাকর মরমীয় মত এটি শিশু নিদ্রা গল।

0: জীবন আলীর যুগলবন্দী। এই মাহর দম্পতি গিটারবাদক কমল কটকী আর আকাশবাণী গুয়াহাটির স্বীকৃতিপ্রাপ্ত গায়িকা আশা শর্মা কটকী।
1: তার ফলত একটা গান সৃষ্টি হল, গানটি কথাকিটা মানে কৈছো তোমার দেখো নাম পত্র লেখা, পত্র তুমি নিলিখা হলে আশা গুনগুনাই দিয়াচন।

0: তফজ্জল আলী রচিত দলি ঘোষের কণ্ঠগীতটি শুনিলে।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথাটা কি?
2: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেৰ নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোৱা, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি,
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে টনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: শ্রোতাগুলি গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। এবাৰ শুনাবলৈ লৈছো সমৰ হাজৰিকাৰ কণ্ঠৰে গীত, গীতিকাৰ হেমন্ত দত্ত।

আমি খাতি অসমীয়া, অসমী আইৰে আমি ছোৱালী ধুনীয়া, অসমী আইৰে আমি ছোৱালী ধুনীয়া, ধৰণী হোৱাই থকা অতি মোহন।

0: গানরে উররে সবিরে উররে সবিরে রূপরে তয় জুই জ্বলালি নিত্য নতুন হবিরে রূপরে তয় জুই জ্বলালি নিত্য নতুন হবিরে সি নাকি তোর চুক চুকরে রবিরে সি নাকি তোর চুক চুকরে রবিরে রূপরে তয় জুই জ্বলালি নিত্য নতুন হবিরে রূপরে তয় জুই জ্বলালি নিত্য নতুন হবিরে আজিরে দিনা নে মানি মনা আজিরে দিনা নে মানি মনা সখি পতালি বিপ্লবী মোৰ কবিৰে আজি জাগিল জন শতাব্দী আহ অযত আলোকবাদী অপ্ৰমাদী পোহৰৰে অপ্ৰমাদী পোহৰৰে জোনাকি বহন তজগাই জ্বলা জ্বলা শিল্পীয় মোৰ বিশ্ব দীপালী জ্বলা।
1: হৈ গ'ল কিয়াংছে, খুব সুন্দৰকৈ গীতটি গালে নহয়নে? কিয়াংছৰ কাৰণে কি কম, ডাঙৰকৈ হাত চাপৰি বজাই দিম। আকৌ আমাৰ মেললৈ আহিবানে?
2: আহিম।
1: আহিবা। অকমানি ভণ্টি, কি নাম তোমাৰ?
3: নমস্কাৰ, মোৰ নাম খ্যাতি ৰাণী কাশ্যপ।
1: খ্যাতি, ক'ৰ পৰা আহিছা?
3: মই বৰবাৰী চন্দনগিৰি পথৰ পৰা আহিছো।
1: আজি আমাক মেলত কি শুনাবা?
3: মই এটা বিষ্ণু ৰাভা সংগীত শুনাম।
1: বিষ্ণু ৰাভাৰ গীত গাবা, গোৱা।

0: ছেলে বনে না পায়, সারে সারে গামা পা থানে সা, সানে সানে ধাপা মা কারে সা, সা সারে সারে গামা পা।
1: অকমানে জিজ্ঞাসা, ইমান ধুনীয়াকৈ গীতটি গালে। এতিয়া ডাঙৰকৈ হাত চাপৰি বজাই দিম।
2: এইবাৰ মেলত তোমালোকক শুনাবলৈ লৈছোঁ এটি সমবেত সংগীত। পৰিৱেশন কৰিছে মঙলদৈৰ দাহি MV স্কুলৰ কণকণ অকণিহঁতে। আহাচোন শুনো।

0: বহল করার লগতে ভাষা জ্ঞান আর কল্পনা শক্তিও বৃদ্ধি করিব। আজিকালি ডিজিটেল মাধ্যমৰ জৰিয়তেও বিভিন্ন অনলাইন পাঠ্যক্রম, শিক্ষামূলক ভিডিও, বিজ্ঞান পরীক্ষা, ভাষা শিক্ষা আর কম্পিউটার দক্ষতা আহরণের সুবিধা তোমালোকে লব পারা। গরমর বন্ধটো নিজের সুপ্ত প্রতিভা বিকাশরও এক সুবর্ণ সুযোগ। ছবি অঁকা, সংগীত, নৃত্য, বাদ্যযন্ত্র বজোৱা, অভিনয়, বাগিচা করা, রন্ধন প্রণালী শিকা, হস্তশিল্প বা কম্পিউটার প্রোগ্রামিং আদি নতুন দক্ষতা আয়ত্ত করার চমু পাঠ্যক্রমও তোমালোকে এই বন্ধর দিনকাতে লব পারা। ইয়ার উপরি পরিয়ালর সদস্য সকলের সঙ্গে সময় অতিবাহিত করা, ককা আইতা বা ঘরের জ্যেষ্ঠ সকলের অভিজ্ঞতার কথা শুনা, ঘরুয়া কামত সহায় করা আর সামাজিক দায়িত্ববোধ গড়ি তোলাটো বন্ধর এক মূল্যবান দিক। গছপুলি রোপণ, পরিবেশ পরিষ্কার অভিযান, পানি সংরক্ষণ আর প্লাস্টিকের ব্যবহার হ্রাস করার দরে কার্যসূচীত অংশগ্রহণ করিলে সমাজ আর পরিবেশের প্রতিও দায়িত্ববোধ জাগ্রত হব। গরমর বন্ধটোত মোবাইল ফোন, টেলিভিশন, ভিডিও গেম বা সামাজিক মাধ্যমত অত্যধিক সময় ব্যয় নকৰিবা। ইয়ার ফলত সময়ের অপচয় হওয়ার লগতে চকু, মন আর স্বাস্থ্যর ওপরতো বিরূপ প্রভাব পড়িব। মনত রাখিবা, গরমর বন্ধটো হৈছে জিরণি আর আনন্দর মাজেরে শিক্ষা লাভ করার এক অপূর্ব সময়। এই সময়খিনি যদি পরিকল্পিত, শৃঙ্খলাবদ্ধ আর সৃষ্টিশীলভাবে তোমালোকে ব্যবহার করা, তেন্তে ই ভবিষ্যৎ জীবনের বাবে এক মূল্যবান সম্পদ হয়ে পড়িব। সেইবাবেই তোমালোকক কও, গরমর বন্ধর প্রতিটি দিন ফলপ্রসূভাবে ব্যবহার করে নিজকে জ্ঞান, দক্ষতা, সুস্বাস্থ্য আর সৎ মূল্যবোধে সমৃদ্ধ করে তুলবলে চেষ্টা করবা। বারো এতিয়া আসুন, গরমর বন্ধর দিনকাত তোমালোকে কিদরে কটাবা, কি করবা এই বিষয়ে আরো কিছু পরামর্শ শুনো। প্রথমে তোমালোকক কৈছে গোলাঘাটৰ বুঢ়ালিকচনত থকা অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনের কুহিয়ার ঔষধি আর সুগন্ধি উদ্ভিদ গবেষণা কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ডক্টর তুলসী প্রসাদ শইকীয়াই।
1: মৰমৰ চেমনীয়া ভাইটি ভণ্টিহঁত, তোমালোকৰ বিদ্যালয়ৰ গৰমৰ বন্ধত তোমালোকে কৃষি আৰু পৰিৱেশ সংৰক্ষণৰ সৈতে জড়িত বহু ধৰণৰ কাৰ্যকলাপ কৰিব পাৰা। আমি কিছুমান সহজ আৰু উপকাৰী পৰামৰ্শ তোমালোকলৈ আগবঢ়াইছোঁ। কৃষি সম্পৰ্কীয় কাৰ্যৰ ভিতৰত ঘৰৰ বাগিচাখনতে বা বাৰীখনতে তোমালোকে পদিনা, পিৰালি পালেং, ধনিয়া, লেচেৰা মাহ, ভেন্দি, তিয়ঁহ, জিকা, লাও, কোমোৰা, স্কোৱাছ, জলকীয়া, বেঙেনা, লগতে ঔষধি উদ্ভিদ যেনে মানিমুনি, মাটি কান্দুৰি, পনৌনোৱা, মচন্দৰি আদি সহজে ঘৰৰ তোমালোকৰ বাৰীখনত বা টাবত লগাই চাব পাৰা। মা দেউতাৰ সহায় ল'বা। ইয়াৰ উপৰিও বীজ সংৰক্ষণ আমি কৰিবলৈ শিকিব লাগে। ফল মূলৰ পৰা বীজ বা গুটি সংগ্ৰহ কৰি পুনৰ অংকুৰণ ঘটাই বা পুলি গজাই তাক ৰুবলৈ চেষ্টা কৰিব লাগে। ইয়াৰ উপৰিও জল ব্যৱস্থাপনৰ বিষয়ে শিকিব পাৰি। উদ্ভিদক বা শস্যক কেতিয়া আৰু কিমান পানী লাগে সেইটো তোমালোকে জনাটো অতি আৱশ্যকীয়। আৰু গছত নিয়মিতভাৱে পানী দিব লাগে, জিঞ্জিৰিয়ে হওক, ঘৰৰ বাল্টিৰে হওক, কম পৰিমাণে হ'লেও তোমালোকে শস্যৰ কাৰণে উপযোগী যে এবিধ আহিলা তাকে ব্যৱহাৰ কৰি পেলাই শিকিব লাগে। ইয়াৰ উপৰিও তোমালোকে উদ্যোগী কৃষকৰ পথাৰ, জিলাখনত থকা কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ বা কৃষি গৱেষণা কেন্দ্ৰ তোমালোকে পৰিদৰ্শন কৰিব পাৰা। এই ক্ষেত্ৰত তোমালোকৰ অভিভাৱকৰ সহায় লাগিব। নাৰ্চাৰী, কৃষিভিত্তিক উদ্যোগ জিলাখনত যি আছে তাক তোমালোকে গৈ কৃষি আৰু আনুষংগিক বিষয়ৰ নতুন নতুন কথা কিছুমান শিকিব পাৰিবা। কৃষিৰ উপৰিও তোমালোকে পৰিৱেশ সংৰক্ষণ কাৰ্যটো সহযোগ কৰিব পাৰা, যেনে গছপুলি বা বৃক্ষৰোপণ অভিযানত তোমালোকে অংশ ল'ব পাৰা। নিজৰ বাৰীখনত, চুবুৰীটোত, গাঁওখনত বা তোমালোকৰ নিজৰ বিদ্যালয়খনতে গছপুলি ৰোপণ কৰি জৈৱ বৈচিত্ৰ আৰু আমাৰ পৰিৱেশ সংৰক্ষণ কৰিবৰ কাৰণে এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন কৰিব পাৰা। আৱৰ্জনা পৃথকীকৰণৰ বিষয়ে তোমালোকে শিকিব পাৰা। জৈৱিক আৰু অজৈৱিক আৱৰ্জনা পৃথক কৰি পুনৰ ব্যৱহাৰ কৰিব পাৰি, যেনে তোমালোকৰ ঘৰত প্ৰতিদিনে শাক পাচলি, বাকলি, আৱৰ্জনা যিবিলাক জৈৱিক ওলায় সেইবিলাক তোমালোকে কেঁচুসাৰ বা পাম সাৰ তৈয়াৰ কৰি পেলাই শস্যত প্ৰয়োগ কৰিব।

0: পার্টনার আছে আমার, একটু আরো আমার ব্র্যান্ড নেমটোর নামটো হচ্ছে বুটা পাড়ি, আর আমার পার্টনারের নাম হচ্ছে দীপা বরা। আর তাছে দুইগৰাকী দিন মই দিন হেয়া কথা পাতি থাকোতে তেও কলো মোর এনেকুৱা এটা প্ল্যান আছে কি কয়, তেও কলে ঠিক আছে ময়ো আছো তোমার লগত। তো তেনেকে আমি দুইগৰাকী স্টার্ট করিলো। এটা মানুহে বহুত একসেপ্ট করেছে, খুব রেসপন্স ভাল, আগ্রহী বিরাট।
1: এবার ফার্স্ট টাইম আহিছে না আপনালো?
0: এবার আমার সেকেন্ড টাইম, আমিও একদম নতুন, এবছর হওয়াই নাই। তারপর এবার সেকেন্ড টাইম আমার, কিন্তু মানুষে খুব ধুনিয়াকে রেসপন্ড করেছে, আগ্রহ দেখাইছে।
1: ভবিষ্যতে অসমের বাইরে যাওয়ার কিবা পরিকল্পনা আছে নাকি এইখানে সামগ্রী?
0: ডেফিনেটলি, আমি তো মানে সেটাই একটা গ্লোবাল হওয়ারে একটা ড্রিম করে পেলে বস্তুটা হেরি করছো, যাতে আমার বস্তুখিন ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হোক বস্তু, সেই আশারে আমি করছো। আসলে লাহে লাহে প্ল্যানিং চলি আছে কেনেকে কি করো।
1: আপনি ভাবেনে এই ব্যবসায়টো করলে আমার অসমিয়া যেখানে নবপ্রজন্মর যেখানে লড়া ছালী সফল হব পারিব বলে আশা করেনে?

0: এটা ভুগিছ নয় এনে জনম দিয়া আই বোপাই কাহানি পাতে শিপুরি পালেগে এরাও এই এব কথা কই কি লাভ মনে মনে বহি থাক দে
1: মনে মনে বহি থাকিবি ইয়াত দেখিলে আমাকো বলি দিব বুঝলি
0: কি করব কাটিব কাটক দে
1: কাটক তই কাটক বলি ডিঙিটো আগবাই দিব পারবিছ মই হলে নোৱাৰ দেই এই খঙৰ কারণ জান
0: মই জানো
1: কচুন তেনে হলে
0: বান রজা বানাখুর বানা সেই যে শুনিতপুর
1: কই যা
0: বুঝছ না নাই তুই
1: বুঝছো
0: নাই বুঝা তুই
1: ক ক শোণিতপুর বান রজাও
0: ও বলি পুতেক বান
1: জানো
0: কোন কোন কসুন বলি কোন কসুন
1: তয় কসুন কোন
0: এই শোণিতপুর বান রজার লগত আমার রজা
1: নরক মহারাজর
0: ও নরক মহারাজর মিত্রতা হল
1: রজাই রজার লগত মিত্রতা নকরি এই আমার লগত করিবনে তাত আর খং করবলিকা কি আছে
0: এই নরক মহারাজ আগতে ইমান খঙাল নাছিল আই কামাখ্যা ল ভক্তিও আছিল ব্রাহ্মণ পুরোহিতক বোলে দক্ষিণাও দিছিল আর শুনছুন এই মুখ্য পুরোহিতক বোলে রজায় সেবাও করেছিল
1: রজায় সেবা করেছিল প্রজা
0: পিছে বান রজায় মূরটু গোলমাল লগাই দিলে অর্থাৎ নরক রজা যে দেবতা নহয় অসুরে সেই কথা বুঝাই দিলে খংটো পেটে পেটে তেতিয়াবাই পুহি রাখিছিল
1: সেইটোতো খঙৰ কাৰণ হ'ব নালাগেও
0: এই মূৰ্খ তই এটা মানে হেৰি অ'
1: ক কৈ যা বাকীখিনি তই ক মই ক'ম নেজানো বুলি ভাবিছো উপায়
0: ক শুন
1: ৰজা জনকেও নৰক মহাৰাজক নিজৰ ল'ৰাৰ দৰেই পালিলে মাকেও কথাষাৰ বুজাই নিদিলে
0: আচ্ছা
1: বিষ্ণু দেৱতায়ো নুবুজালে এই গোটেইবিলাকে তেওঁক চলনা কৰিলে বুলি তেওঁ ধৰি ল'লে যেতিয়া সাধারণ পুরোহিত ব্রাহ্মণ এজনে কথাখার কই দিলে বস খং গে একেবারে চুলির আগ পালেগৈ
0: ও উরহর খং ফটা কথা
1: এই কথা তো শিকিল কচুন ক
0: বুঝছ রজার ভক্তিভাবও কমি আইস সেইদিনা রাণীক লগত আনছিল নয়
1: জানো
0: আহিবলৈকে আহিছিল
1: আসল কথা ক
0: আসল কথা হল বান রজা হল শিবভক্ত
1: পিছে কি হল
0: এই সেইখিনিতেই খেলিমেলি হয়েছে যেন পাও
1: মই দেবীয়েই মানো বা দেবতাকেই মানো সাপকেই পূজা কর বা বেঙকেই পূজা কর শিবকেই কর বা পার্বতীকে কর সেইটোনো ওরিয়াউরি লাগবলগা কথা নাই বারো
0: বুঝছই যাকর খা পিঁধার চিন্তা নাই করবলে কামও নাই সেইবিলাকে এইবলকে নকি কি করব কসুন
1: ওই হয়নে এই দেবতাবিলাকেও বোলে কাজিয়া করে
0: অ করে তো এটা চাহ আই কামাখ্যার কথাকে ভগবান বিষ্ণু যাক ব্রহ্মা শিব এই সকলবর লেটপেট খাই থাকা নাই জানো মহাদেবে কামদেবক পঠিয়ালে কামাখ্যা যজ্ঞুণ গাবলে বিষ্ণুয়ে সুদর্শনের আসল বস্তুই দি দিলে বিশ্বকর্মাই নিজে আহি মন্দির সাজিলে হেৰু মানুহৰ হোৱা হলে বোলে তই কামাখ্যাৰ মানুহ তই বিষ্ণুৰ মানুহ তই শিবৰ হে কৰ মোৰ ফলাফলি
1: এ তয়ো কিন্তু কম কথাবোৰ নাজান দেই ঐ সঁচাকে কচোন কক ঐ তই বাৰু কোন কোন
0: মই আকৌ
1: তই নিশ্চয় পণ্ডিত পুৰুষ বুইছ
0: কথা নুলিয়াবি ঐ কথা বুলিলেই বতাহ বুঝছ কিবা কবি কিবা হবগে মইতো কি কৈ আছিলোঁ বান ৰজা শিৱভক্ত আচ্ছা সেই বান ৰজাই আমাৰ নৰক ৰজাৰ মন কামাখ্যাৰ পৰা আঁতৰাই নিলে হাতে সোতৰই সেয়ে হ'ল মন্দিৰত ব্ৰহ্ম হত্যা এতিয়া শুনিছো নৰকে বোলে ইন্দ্ৰ ৰাজ্য জয় কৰিবলৈ যো জা
1: কৰিছে
0: মানে ইন্দ্ৰ ৰাজ্য এতিয়া ঐ তই থাক মই আহোঁ বুইছ তই থাক
1: ঐ ঐ ঐ মোক অকলে নাযাবি ঐ ঐ ঐ

0: তে কলু দুটি কথা মাগিছো বিদায়।
1: রানী রানী রাজমন্ত্রী
2: মহারাজ রানী ক্ষুণ্ণ, সেইভাবে আজ সভায় গুছি গল।
1: সেনাধ্যক্ষ এতিয়াও অহা নাই কিয়? অহা নাই কিয় নৃত্যশিল্পী চারিদেব কন্যা?
2: মহারাজ আছে এক বিপদ সংবাদ, সেইভাবে সেনাধ্যক্ষৰ হৈছে বিলম্ব, হয়তো বা যুঁজাৰু সেনালীলৈ পখিছেগৈ সেই স্থান।
1: বিপদ, সেইভাবে সেনাধ্যক্ষই রাজাদেশ নকৰি পালন গুছি গল সমৰ্থলীলৈ।
2: দেৱৰাজ্য উত্তাল
1: কি?
2: দেবেন্দ্ৰ কুণ্ঠাম্বিত, চাৰি দেৱকন্যা অপহৰণৰ বাৰ্তা পাই দেবেন্দ্ৰই আদেশিছে সমস্ত প্ৰজাক ৰণাঙ্গন পখিবৰ বাবে। অগ্নি বায়ু বৰুণ দেৱতাই আলোচিছে মহাতাণ্ডৱৰ বাবে।
1: কি?
2: সেইবাবে হে মহাৰাজ, সেনাধ্যক্ষই কালক্ষয় নকৰি দেৱতাৰ গতিৰোধ কৰিবৰ বাবে প্ৰস্তুত হৈছে।
1: সঁচা সঁচা ৰাজমন্ত্ৰী, সঁচা এই কথা। এয়াই এয়াই আছিল মোৰ কামনা, ইয়াকেই ইয়াকেই বিচাৰি ইন্দ্ৰপ্ৰস্থৰ পৰা আনিছিলো দেৱকন্যা অপহৰণ কৰি। রাজমন্ত্রী, সুরক্ষী হরণ মোর উদ্দেশ্য নহয়, লক্ষ্য নহয়, লক্ষ্য প্রাপ্তির উপলক্ষ্য। লক্ষ্য মোর দেবেন্দ্রর সিংহাসন, দেবতার পরাজয়, নরকর শক্তি প্রদর্শন।
2: কিন্তু মহারাজ।
1: কিন্তু নরকর রাজমন্ত্রী, আপনি সন্দেহ প্রকাশক কোনো শব্দকে নকরিব উচ্চারণ মোর সম্মুখত। কিন্তু কিন্তু বলে দ্বিধা প্রকাশে নরকক নোয়ারে তলাব। লক্ষ্য মোর দেবেন্দ্রর রাজসিংহাসন, লক্ষ্য মোর অসুরর বীরত্ব স্থাপন, লক্ষ্য মোর গর্বিত দেবতার কপ্প শূন্য করা, লক্ষ্য মোর দেব মাতা অদিতির কানর কুণ্ডল।
2: কানর কুণ্ডল?
1: এরা এরা রাজমন্ত্রী দেব মাতা অদিতির কানর কুণ্ডল। সেই কুণ্ডলে শোভা পাব রানীর কর্ণর, বরুণকো করে পরাজিত আজুরি আনিব লাগিব সেই দেবসত্র।
2: দেবসত্র মহারাজ? ই যে
1: নহব উচিত, নরকর ইচ্ছা অনিচ্ছাই করে নীতি নির্ধারণ। মনত রাখিব রাজমন্ত্রী, বানাসুর থাকুতে সহায় নরকে করিব খুদে ত্রিভুবন জয়। নরক বানাসুরর যুগ্ম শক্তিয়ে গর্বিত দেবতাক চক্ষুচ্যুত করবলৈ প্রয়োজন হব মাথো এটি পলকৰ।
2: জানো মহারাজ, আপনা খবর সমকক্ষ মহাযোদ্ধা ত্রিভুবনত নোয়ারে থাকিব, তথাপি হে মহারাজ কিবা লাভ হব স্বর্গ?
1: লাভ লাভ হয়তো নহব পারে, সেই চিন্তা করা নাই মই। ভবিষ্যৎ ভাবি নকরে নরকে কালক্ষ হে রাজমন্ত্রী। বর্তমান সন্মুখ বর্তমান এই চির সত্য নরকর ভাবে।
3: সেৱা গ্ৰহণ কৰক হে মহামান্য মহামন্ত্ৰী, বিশ্ৰাম কক্ষত থকা চাৰি দেৱকন্যা অকস্মাতে অদৃশ্য হ'ল, বিশ্ৰাম কক্ষ শূন্য।
1: কি শুনো এই কথা মহামন্ত্ৰী?
2: উত্তেজিত নহ'ব মহাৰাজ,
1: বন্ধ কৰক উপদেশ বাণী। ক'ত গ'ল মোৰ ৰাজকৰ্মচাৰী? দেৱকন্যা কিয় হ'ল দৃষ্টিৰ আঁতৰ? আদেশ কৰিছো মই, এতিয়াই ৰাজসভালৈ আনিব লাগে সেই চাৰি কন্যা শৃংখলিত কৰি। ইয়াত কোনো কিন্তু নাই, কোনো প্রশ্ন নাই, কোনো তর্কর হেতু নাই। মোর আদেশ, এই আদেশ রজা নরকর আদেশ।

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেংকেবাং লাগে মিডিয়াম ভেবলং মিটার্স ফারু ফ্লিরা ক্রে সিরা টকবর ফো কিলু হারসালং ফারু ঠক সিরা এঙ্করা সির ক্যাব লাপেন এফ এম লং কে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগা হার্স পিনি গেজা খং নিফাই ফো ভোম কুরুয়ারনি

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেংকেবাং লাকে মিডিয়াম ওয়েভেলং মিটার্স ফারুফলিরা ক্রেসিরা টকবরফো কিলোহার্সালং ফারুথ্রক সিরাং করাসের ক্যাপ লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেঘাহার্স দনমার্লি পেনাপ কার্বিয়াং ডেংলং পিপিসি রটপার জুজিমা পিনিপেন থান পাচি নেগলা পেনাপকে জাখংনিফাই থেরক উর্মিয়ারনি পেনাপ কার্বিয়াং ডেংলং আফ্রাংসি বীরতার জুগলংপো আদন্থু সারলামথেয়ার জুগলংপো আদন্থু আসন আসন কে পাচিনি আলাম রথ পার্জুপনপো আদন্থু ইংলং আরিত কিটিকিপেন তমন্তিপ্লি কাহিং নৌ আপুথাক লামজির আর জুগলংপো লামজির কে থানপঞ্জি লাগে মিলটন তেরা আদন্থু লুন বানাং ডেং আলং জয়রাম তিসু পানসিং ক্রু সেওয়ালি তেরন পি লাপেন্টে সুশিক কলা হানসে পি পেন কিলুন আসন আসন আলুন আর জুইগলংপো পেনাপ কার্বিয়াং ডেং আলং কেরত কেপার জুজিকে লাপানি চলো

লকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেংকেবাং লকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ভারুপ্লি রাক্রেসি রাটক বরফো কিলোহার্টজ লং ফারু ট্রক সিরা এঙ্কর আসির ক্যাব লাপেন এফ এম লং কে ফারু ইসিরা ইসি রাটক বর ট্রক মেগাহার্টজ দনমার্লি লুনাং ড্যাং লং আদুন্থু আলুনার জুই লংপো ফ্রেসিং টিসো পেন কেলুন আলুনা লামথে ফেসবুক আলং পেন নাং কেটাং আসামি আর জুই সেনাং আলাং লিপেন কেলুন লাবাং সলুন

0: Tuna ibak sinai ni do.
1: Haja nak sinai jeng be kuno importance kom gaya. Jama jeng mana pura gaya biye.
0: Kali haga de.
1: Kali haga de ano properly bacteria thaye be haga de jeng spread bujai.
0: Be badi jodi zai bla. Ba zan ini sing ngoh khuptanu na zai bla. Khuptanu na giri bla. Bini thakai ma badi rahala ngoh.
1: Khuptanu thakai ang do ane bung khabai. Mane gujunai kuno zai mansia mitinu un beja ga beha TV di tek jabai. Treatment laga sindong. Mansini mukhangni sayo gujunaini somao mukhang muk khuyao mama rumal phala gamsa phala thane khugani sayo khugani khugajen khuga gonthangni sayo gujuna ho nanga
0: be jodi janaini uno
1: janen michin mone ba
0: mansini mone bla hindu
1: anyway jai mojang mansi brabo maksar bajudi gujui gausini me gonthang bra mana gamsa rumal jong prevent khalamne
0: বাংসিনানো
1: গরিব যায় মানে প্রপার নিউট্রিশন মনে জানো লংনে বা এসে কমাই ক্রাউডেড জায়গাও থাকে এই মানুষ গরিব মানুষের বেমার বেরাম বিয়ে গতি জানাই লাই নিউট্রিশন মজা লাখি না জানাই লাই ঠিক
0: ঠাক
1: প্রোটিন মোস্টলি প্রোটিন মজা জানাঙ্গ আর
0: আচ্ছা বেবাদি জায়গা বা বে টিভি বেড়ামা হঠাৎ জানাই
1: ইমিউন ইমিউন মানে মজুমাও যদি প্রিভেনশন পাওয়ার থাকে বা বে ব্যায়ামকে প্রিভেন্ট খালামনো হায়
0: আচ্ছা বিনি অনগাইব দা বে ব্যায়ামকে সুখানাইনি রাহা দন নম্বর
1: সুখানাই তো মুলি মুলি জানাঙ্গো
0: বিনি মুলি হুমা রকম জানাঙ্গো
1: মুলিয়া দা তো গভর্নমেন্ট আনে মুলি হয় মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ নি ডিফারেন্ট ডিফারেন্ট মুলি দঙ্গো স্পেশালি মানে আগৈনি আগেও তো তিন মাস গাম ইঞ্জেকশন লাইমন দা তো ইঞ্জেকশন লানো দরকার গিয়া রিফার্মাইসিন ক্যাপসুল দঙ্গো বেকো 450 গ্রাম হনানে জানাঙ্গো আর ইথামুথল ট্রিটমেন্ট দঙ্গো পাইরাজিনামাই দং বেকো 2 মাস জানাঙ্গো গাছি ট্রিটমেন্ট টোটাল ট্রিটমেন্ট আর 6 মানও বিনি হাগা দিয়া কনভার্সন যাইও বিনিফ্রাই উনবো মেন্টেনেন্স হিসাবে বিয়ে 3 মাস আর 3 মাস যাবা 9 মাস যেন প্রপার কিউর খালামনো হাই আর
0: মুলি যাইবলা মজা যাই না দিনও মারি মারি জানাগো মা ধরনের জানাগো
1: বিলাও অ্যাকচুয়ালি রিফার্মেশন ক্যাপসুলা যাবাই ফুঙাও মুখাং শুনানে খালে উদে এমটি উদে অনে জানাগো যে বোঝা বলা না নাস্তা খালাম বলা না আর উনাও বাকি মুলি রিফার্মেশন কো খালি উদেও জানাগো বাকি ফোর কো নাস্তা খালাম না ব্রেকফাস্ট খালাম না জানাগো
0: হুমলা মানে টিভি ব্যায়াম যাইবলাবো
1: ট্রেডিশনেল নখরাও যদি সাসে থাকবে যে প্রিভেনশনকে আহাই বুনে বাদি প্রিভেনশনকে বড় প্রিভেন্ট খালাম বেকে যদি প্রপারলি প্রিভেন্ট খালামা বে বিমানী প্রায় ফিসা ফিসালনিফ্রাই দোসরাজনে স্প্রেড যায় বেকুন মানুষের সানো যে
0: জেনারেশন
1: ইট ইজ নট এ জেনারেশন ইট ইজ স্প্রেড অফ গাছনি নখর স্প্রেড নাই বিয়ে
0: তার মানে বেকে প্রিকশন লাই থাকে
1: প্রিকশন লাবা নয় সাসেনিফ্রাই দোসরানো জানা
0: হয় জানা হয় আর প্রিকশন লাইবা গুবুন মানুষেরও জানা হয়
1: গুবুন মানুষেরও জানা হয়
0: দা আচ্ছা বহাইনে আর মানে বাত্রা যেন আং সম্ভব লোকে যেন নুনে মানে সাসে মানুষের হমনালা সাসে মানুষের টিভি ব্যায়াম যাবাই আর ফাহামনাই উনব মজা যাবাই নাথাই নুনে মানে যে আর বে একে ব্যক্তিয়ানে বে আর উনওর যাফিনে বে মান থাকায় যাফিনে
1: বেকো বেপরবাদীকো অ্যাকচুয়ালি প্রপার ইমপ্রপার ট্রিটমেন্ট লাইন থাকে বোঝানো হাগো বিয়ে সাপোজ মুলিকো যে সামফ্রামবো জানাঙ্গো বে সামফ্রামবো যাবলে সান্নে যাবাই ওমফ্রাই সান্থাম যাবলান থাবাই বিদি ইরেগুলার ট্রিটমেন্টই থাকে বোঝানো হাগো বিয়ে
0: জাফিনাই
1: বিদিনে জাফিনা আর প্রপার ট্রিটমেন্ট লাইবা বছরনি মানে 9 মাস ট্রিটমেন্ট প্রপারলি লাইবা 100% কিউরেবল বিরাম বিয়ে আগে যদি প্রপার ইমপ্রপার ট্রিটমেন্ট বা ইরেগুলারিটি বা এরেগুলার মানে কেবল মূল্য নিয়ে এরেগুলার নঙা বিয়ে মধ্যমনি জানাই লগ্নানি এরেগুলারিটি বিবে জানা হাগো

0: লক্ষীনারায়ণ তাঁতি আর সঙ্গীসকলে পরিবেশন করা ঝুময়ের শুনিলে। শ্রোতাসকল, অনুষ্ঠানত এইবার শুনো আহক রতন দাস পানিকার শ্রুতি গল্প মায়াবাইদেউ।
1: মনোজ, ডেড বডিটো আমি ভূতনাথতে দাহ করব লাগিব, বুঝিস? আর এঘণ্টামানের ভিতরতে মেডিকেলর কাগজ পাতিব ওকে করে ডেড সার্টিফিকেটখনো পাই যাম। তই আহতে কেবল স্বর্গরত এখন লই আহিবি। ইয়া মিঠু, অর্থাৎ স্কুলরে কেরানি মোর বন্ধু, রাতেপুয়াই ফোন করে কথাখিনি মোক জনালে। মিঠুর ফোন কলে মোক কিছু সময়ের বাবে হলেও হতাশ করে তুলিলে, যদিও লগে লগে মোর ডায়েরিত লিখি থাকা কিছু কথাবুর মোর মনত পড়িল। রঙা

সভাপতি স্যারে উরে নিশা কোবাইছিল বলিয়ার দরে। স্যারর অশান্ত মনক দমাই রখার এইটুয়ে যেন একমাত্র উপায়। নিশার ঘণ্টার ধন্নিত গাঁওবাসী আচরিত হওয়া নাছিল। সকলে জানিছিল স্যার বাইদেউর জীবনের নিমিলা অঙ্কর কথা। স্যারে হেনু মায়া বাইদেউর লগত কাজিয়া লাগিলে খোয়া বোয়া এরি প্রায় স্কুলখনতে নিশা পার করে। বহুদিনলৈকে দুয়োরে মাত বোল নহয়। তেতিয়াই স্যারে নিশা স্কুলখনের ঘণ্টা বজাই নিজের অশান্ত মনের প্রতিধ্বনি ওসরের কোয়ার্টারত শুই থাকা মায়া বাইদেউক শুনায়। বাইদেউ উজাগরি নিশা কটায়। সেইদিনাখনও অপ্রত্যাশিতভাবে নিশা স্কুলখনের ঘণ্টাটো বাজি উঠিছিল। স্কুলখনরে ওসরতে থাকা মানুহ এঘরত মানে ভাড়াতিয়া হিসাবে আসিল। নিশা তেতিয়া প্রায় বারোটা বাজু বাজু। হঠাৎ টোপনিরপরা হার পাই শুনেছিল ঘণ্টার সেই অশান্ত প্রতিধ্বনি। নিশার এন্ধার ফালি মোর কানত পড়ছিল সেই প্রতিধ্বনি। মই হাতত টর্চ লাইটটো লৈ ওলাই গৈছিলো। গৈ দেখিছিলো কাকতিসারি স্কুলের বারান্দাখনতে ওলমি থকা দুফুট দীঘল ঘণ্টা হিসাবে ব্যবহার করা রেলর ট্রেকর টুকুরাটোত বলিয়ার দরে সর্বশক্তিরে একেরাহে কোবাইছে। সারর চুলি কোচা আউল বাউল, হাতত ঘণ্টা বজোয়া মারিডাল, জানুয়ারি মাহর ঠেটুয়ি ধরা জারুতো কেবল এখন কামিজ পতলুঙেরে থিয় হয়ে স্যার ঘণ্টাত কোবাই গৈছে। স্যারে এন্ধারর মাজতে মোক নিরীক্ষণ করে হঠাৎ প্রশ্ন করেছিল, কোন? স্যারর রূঢ় কণ্ঠস্বর মানে থতমত খাই উত্তর দিছিল, মই মনোজ স্যার। মনোজ, তুমি কিয় আহিছা ইয়ালৈ? যা যা গই, শুই থাকিবা। স্যারে মোক আদেশর সুরত কথাখিনি কৈছিল। নিশার পরিবেশত মানে ভয় খাইছিল যদিও অলপ সাহস গোটাই স্যারর ওসর চাপি গৈ সুধিছিল, স্যার কিয় এনেদরে আপনি নিশা মোর কথাখিনি সম্পূর্ণ হবলৈ নিদি স্যারে কৈছিল, শান্তি। মনোজ, মোক শান্তি লাগে, মই এইদরে শান্তি বিচারিছো। পারিবা মোক শান্তি দিবলৈ? অলপ শান্তি? মই এইদরে ঘণ্টাত কোবালে মানসিক শান্তি পাও। অলপ সময় রই স্যারে পুনের কবলৈ আরম্ভ করেছিল, মনোজ তুমি জানা এইখন বিদ্যালয়ের সকলো সহকর্মীয়ে মোক কিমান শ্রদ্ধা করে, সন্মান করে, ছাত্র ছাত্রীবর, গাঁওর বাগিচার সকলো মানুষবর, আনকি তুমিও, হয় নে নহয় কোয়া? মই হয় বলে লাহেক হয় কাঢ়িলো। কিন্তু তোমার বাইদেউ তুমি দেখিছা, তাই মোক সহকর্মী সকলের সম্মুখতে কিমানবার অপমান করেছে। তুমি জানা মূর অবিহনে এদিনও থাকিব নোৱাৰা তোমার বাইদেউ যোৱা দুদিন মই অনিদ্রা অনাহারে যে আছো লৈছে নে মূর খবর? সব স্বার্থপর। মূর ব্যাংক ব্যালেন্স কিমান আছে হেটুর খবর লব পারে, কিন্তু মূর খবর নলয়। মই সব জানো, সব জানো। মই অনর গোল আর অধৈর্যরে স্যারে মোক কথাবুর কই গৈছিল। স্যারে পুনের কৈছিল, তুমি গুয়াহাটির ঘরলৈ গলে সন্তানের মায়া এরাব নোৱাৰি দুদিন বেশিকই স্কুল ক্ষতি করে মোক মিছা মাতা। মই কি বুঝি নাপাও? মই সকলো জানো, কিন্তু মই জানিও না জানো, মই বুঝিও নুবুঝু। কিয়নো মই এখন বিদ্যালয়ের প্রিন্সিপাল, মই কি বাপেক নহয়? মোর কি সন্তান নাই? অপদার্থটো বাহিরত পড়িবলৈ গৈ সি বেয়া হল, ভাবিছিল সি মোক অনুকরণ করিব, মূর মান সন্মান সকলো ধূলিহাত করিল, মাকে তাক আখই দিলে। মনোজ তুমি জানা সি মোক ফোনত কি কৈছে? তাক টকা লাগে। মই কলো, মগ ভাং খাবলৈ মোৰ ওচৰত টকা নাই। সি মোক ফোনত কি কৈছে জানা মনোজ? স্যারে মোৰ হাত দুখন খামোচ মাৰি ধৰি কৈছিল, তুমি মোক টকা নিদিলেও নালাগে, মই মাৰ পৰা লৈ ল'ম। কথাখিনি কওঁতে কাকতি স্যার মাত থকা থকি হৈছিল। মই এন্ধাৰৰ মাজত অনুভৱ কৰিছিলোঁ স্যারৰ শ্বাস প্ৰশ্বাসৰ গতি, অনুভৱ কৰিছিলোঁ দুটপাল তপত অশ্ৰু মোৰ হাতৰ ওপৰত নিগৰি পৰা। স্যারে মোৰ হাত দুখন খামোচ মাৰি ধৰিয়ে সুধিছিল, মনোজ মই মরি গলে মোক তুমিয়ে মুখাগ্নি দিবা, এই অধিকার মই তোমার বাবে লিখিত হয়ে যাম, তুমি গুয়াহাটির লড়া, মোর অস্থিখিনি ব্রহ্মপুত্রর বুকুতে উটুয়াই দিবা, মই শান্তি পাম। কোয়া পারিবা? স্যার যেন বলিয়ার দরে হয়ে পড়েছিল, আর মই ওসরতে ভাষাহীন হয়ে নিশ্চুপ হয়ে থিয় হয়ে আসিল। মোর নীরবতাত সহ্য করব নারী স্যার চিঁড়ি উঠিছিল, স্বার্থপর, সব স্বার্থপর। স্যার এটা সময় ভাগরি পড়েছিল, এনে দুদিন খোয়া বোয়া করা নাই। স্কুলখনের বারান্দার বেঞ্চখনতে স্যারে নীরবে হয়ে পড়েছিল। জানুয়ারি মাহর ঠান্ডাতো স্যারর যেন ঠান্ডা লগা নাছিল। মই মোর গাত থকা এরির চাদরখন স্যারর গাত দি ঠান্ডার পরা কিছু পরিমাণে হলেও স্যারক সকাহ দিবলৈ চেষ্টা করেছিল। আসলতে সরুতে মই দেউতাক হেরুয়াইছো, বাবেই সাকে স্যারক পিতৃর সম আসনত রাখি শ্রদ্ধা সন্মানত কাহানিও কৃপণালী করা নাছিল। এই ঘটনাটোর এমাহমানের পিছতে মই ট্রান্সফারলৈ গুয়াহাটিলৈ গুছি আহিলো মোর সুবিধার বাবে। সময়ে সময়ে ফোনতে যোগাযোগ রাখিছিল স্কুলখনরে কেরানী মূর অন্তরঙ্গ বন্ধু মিঠুর হইতে। সি সকলো খবর মোক জনাইছিল। কাকতি স্যার আর মায়া বাইদেউর খবর মই মিঠুর পরাই পাইছিল। গম পাইছিল স্যার বাইদেউর ডিভোর্সর কথা। এদিন মিঠুয়ে মোক ফোনতে জনাইছিল

0: 10 লাখ টাকার লটারি মই পালো। ৱাও,
1: ফসিলে
2: নকল অফাৰৰ পৰা সাৱধান।
3: RBI এ কয়,
4: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
5: আজিটো পাৰ্টি লাগিব। প্ৰথমে চেম্পিয়নৰ লগত সেলফি লম। আইডিয়া, ইয়াতে পাৰ্টি কৰিম। পিজ্জা পাৰ্টি, ইয়ে তোমার কার্ড আর পিন দিয়া মূর কার্ডর ডিটেলস মই মূর নিজে দি দিম।
6: RBI কয় আপনার পিন, OTP, CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনর লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব।
5: বাই গার্লস, কোন ফালে গৈছা?
7: শুনা নাই,
5: নো শেয়ারিং।
6: RBI কয় জানি ল, সতর্ক হও।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক পাপৰি বৰ্মনৰ কণ্ঠত শ্ৰী শ্ৰী মাধৱদেৱ বিৰচিত এটি বৰগীত।

0: আপৰিবৰ্মনৰ কণ্ঠৰ বৰগীত শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আমাৰ পৰৱৰ্তী অনুষ্ঠানৰ ঘোষণা এতিয়াই শুনিবলৈ পাব। এতিয়া শুনক সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি।
1: বাইদেউ, চাকৰি পাই গলো।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে শুনতু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পাওয়া যায় ন?
2: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তারপিছত খরচ।

0: কর।
1: কিন্তু বা
0: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নিবি।
1: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে। হয়ে গেল ব্যবস্থা,
4: কিহর
3: গুড্ডির ফিজর
4: চাওসুন, 20,000 টকার লোন ততালিকে, জানানে কোনে দিছে, সুদ বা কিমান? লোন নিয়ন্ত্রিত সংস্থার পরাহে লব লাগে, ধার হিমান প্রয়োজন যিমান, তাকু সাই সিটি। হয়ে গেল ব্যবস্থা, দরমহা এডভান্সত দিছু।
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।
5: ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RBI, इससे बेहतर कुछ नहीं।
6: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RBI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।

0: জীবন আলীর যুগলবন্দী এই মাহৰ দম্পতি গীটারবাদক কমল কটকী আর আকাশবাণী গুৱাহাটীৰ স্বীকৃতিপ্রাপ্ত গায়িকা আশা শর্মা কটকী।
1: তার ফলত একটা গান সৃষ্টি হল, গানটো কথাকিটা মই কৈছো তোমার দেখো নাম পত্র লেখা, পত্র তুমি নিলিখা হল আশা কম গুনগুনাই দিয়াচোন।

শ্রোতাসকলে গজলের অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। অনুষ্ঠানের শেষত শুনক পারভেজ মেহদীর কণ্ঠরে এটি গজলটি লিখিছে কমর জলাবিয়ে।

0: জীবন আলীর যুগলবন্দী। এই মাহৰ দম্পতি গীটারবাদক কমল কটকী আৰু আকাশবাণী গুৱাহাটীৰ স্বীকৃতিপ্রাপ্ত গায়িকা আশা শর্মা কটকী।
1: তার ফলত একটা গান সৃষ্টি হল, গানটো কথাকিটা মই কৈছো, তোমাৰ দেখো নাম পত্র লেখা, পত্র তুমি নিলিখা, আশা গুণগুণালি আছো।

0: ঘাট আর মই যেটা ভূপেন্দার কাছত থাকো মই কেনেকুয়া মানে আই ওয়াজ ওয়াকিং অন দ্য শর্ট বলে মই কলো দুই ফালে ধার থকা মানে এই নিচিনা মই মানে কেনেকে পার করলো ভগবান আসলে ভূপেন্দার মই আর কল্পনা এই ত্রিভুজট আমি তিনটা এক হয়েছিল কারণে মই তৃষ্টি থাকিল আর সেইবিল শিক্ষা মানে তেওঁলোকৰ পাইছো মানে হয়ে যাওয়া ঘটনাটুক লো বা কিনা এটা মানে যিকোনো হেই আশাবাদ
1: আপনি বহুত কথাই শিকিলে বাৰু তেওঁ বহুতখিনি শিকিছে শ্রোতাক যদি কিবা দিব খোঁজে এটা মূল মন্ত্ৰ যেটো ভূপেন হাজৰিকাৰ পৰা শিকিলে কলে যে মাত্র
0: জীবন তোরে কানুন খিনি নিজেই হাসি থুলু শ্রোতা বন্ধু তুমিও অকন লোয়া এইবিল হল আশাবাদৰ কান্দা আহিব হাই জীবন তোরে হাঁহি খিনি বিলাই বিলাই দিলু শ্রোতা বন্ধু তুমিও অকন লোয়া আজি জীবন বুতলিবি হাঁহি হাঁহিয়া আজি মরণ পাহরিবি হাঁহি হাঁহিয়া হাঁহিতি লয়া আর বাহিতি লয়া আজি যুগের নতুন দিগন্ত লৈ ওলাই ওলাইয়া আজি জীবন বুতলিবি হাঁহি হাঁহিয়া জীবনটো এনজয় করব লাগে ভালভাবে এনজয় করব লাগে আশাবাদে এনজয় রাখি পেলায় জীবনটো আজিকালি দেখা যায় অঙ্কত 90 নেপালো কারণে মই কিবা এটা হয়ে গেল 90 নেপালি নাই হ্যাঁ লাভলীনা বরগোহাঁ কি 90 পালে না মেট্রিকত কি রিজাল্ট করলে তা কি দরকার লাভলীনা বরগোহাঁ লতা মঙ্গেশকর ভি মিউজ আসলে না কোনে জানে কি দরকার লতা
1: মঙ্গেশকর
0: আজিকালি ফটককে নিউজ বিলাক একদম চূড়ান্ত একটা ঋণাত্মক নিউজ এটা আহি যায় অমুকত অমুক লোয়ার কিংবা ছোৱালীজনে কিবা এটা অঘটন করে পেলালে বিকজ মেট্রিকত দুটা নম্বর কম পালে বা চাকরিটোত কিবা এটা অসুবিধা হল হল কি ডর কথা জীবনটো ইমান সুন্দর ভগবানে দিছে একে যেতিয়ালৈকে জিয়াই থাকিব লাগে সেইদিনালৈকে এনজয় কৰক এনজয় কৰিব লাগে নিজে ভাল পোৱা ধৰণে
1: সুন্দৰকৈ কৈছে
0: নিজে ভাল পোৱা ধৰণে
1: অতি প্ৰয়োজন এই সময়খিনিত মানুহৰ ইমান ষ্ট্ৰেছ লৈ থাকে আপুনি যেটো কৈছে সৰু সৰু কথা ধৰক এনেকুৱাকে বা ডাঙৰ ঘটনাই হ'ল কিন্তু জীৱনটো হয় জীৱনটোহে আচল বাকীবিলাক কথা আহিব যাব গৈ থাকিব একদম
0: আৰু অকল মই ফেইল কৰা নাই বোলে জীৱনত পৃথিৱীত একমাত্ৰ ফেইল কৰা মানুহটো কমল গগৈ ফেইল অজস্ৰ কৰে ফেইল মিনছ কি ফাৰ্ষ্ট এটেম্প্ট ইন লাৰ্নিং কোনোবাই যদি কয় মই জীৱনত ফেইল কৰা নাই তেতিয়াহ'লে সি একো কামেই কৰা নাই তাৰমানে ফেইলৰ পৰাই শিকিব লাগিব গতিকে ফেইল বুলি ল'ব নালাগে কিবা এটা পৰীক্ষাত ফেইলেই বুলি কোৱা নাই বা কিবা এটা কামত নহ'ল নিশিজিল সেই বুলি মোৰ এই মোৰ লাইফ বৰবাদ এই হ'ব হ'ব নাই মোৰ এই জীয়াই থকাৰ মন নাই কি দৰকাৰ সেইকাৰণে মই ভূপেন দাই কৈছে ভুল কৰিছা শুনজনী মোৰ অলিক সপোন দেখিছা শিৱজৰি লম বুলি যদি তুমি ভাবিছা প্ৰেমত বিফল হলো বুলি সেইটো মই টাইপৰ মানুহ মই নহয় কিন্তু প্ৰেমটো মই প্ৰেম সেইবুলি বিয়া নহ'ল বুলিয়েই মই শিৱজৰি লম নে সময় দেখিছো আজি এটা টপিক শেষ হৈ গ'ল নেক্সটটো টপিক আৰম্ভ নেক্সট ক্লাছত কৰিলে হ'ব হাতত 10 মিনিট থাকি গ'ল তেতিয়া এই ধৰণৰ কথা মই কিন্তু ক্লাছত ল'ৰা ছোৱালীক কৈছিলো
1: অতি দরকারি গুরুত্বপূর্ণ
0: আজি তমে লাইফ স্কিলস বুলি যেটো কব পাৰি টেকনিক্যাল স্কিলস টো কলেজত শিকালে সিমেন্ট ইমান লাগিব বালি ইমান লাগিব সেইবিলাক হ'ব
1: হৈ থাকিব
0: কিন্তু লাইফ স্কিলস
2: সীমান্ত আমাৰ হয়তো বিশেষ সময় নাই নহয়নে
1: প্ৰায় আমি আহি এই মুহূৰ্তত পাইছো গমেই পোৱা নাই গীতে মাতে ইমান আমাৰ এঘণ্টা কেনেকৈ পাৰ হৈ গ'ল শেষত আপোনালোকে কি ক'ব
2: সীমান্ত মই এইখিনিতে আৰু এটা কথা ক'ব খুজিছো ভূপেন হাজৰিকাই আপোনালোকৰ জীৱন এনেকৈ আৱৰি আছে আৰু সেই ভূপেন হাজৰিকা যেতিয়া ঢুকাল আমি সকলো ম্ৰিয়মান হ'লো আপোনালোকেও হ'ল স্বাভাৱিকতে কিন্তু আপোনালোকে তেখেতক এটা গানেৰে শ্ৰদ্ধাঞ্জলি জনাইছিলে আৰু সেই গানটো খুব সুন্দৰ হৈছিলে অকণমান শুনিব পাৰোঁ
1: আমি সেইটোৰে সামৰিব পাৰোঁ
2: হয় হয়